0: কেইতো মশিনে রুষ্টা কাশুনাব চিংকো চালো তোমাল সিনাশকা তোমালে হুন লাচ মাঙ্গল দিলা তোর ওশিন আই চালো কুলা তোর ওশিন আসকা হুন লাচ মাঙ্গল দিলা সুজা কাশুনাব তোর ওশিন চুন চালো হি আসকা তোমালি ইয়ে চাম কমাম কে উশিন সুষ্টা খসনা জুহি কবসা বকো গাইদিলা আজকে দঞ্জাল কোলাবানসা মি মকুলাল মামিন চি তোমলি কে তোলে সুষ্টা খসনা আপ তো তোমশিন মো চাই দোনো হাসাদা চাম কমাম সুগানো মি কোহি আমি তো লুশিন
1: আউরা মে রেসপন্ডে
0: মুচা ভেসেস আই এত মশিন সে ছালা বিস্কুস কুলান মাহু
1: আউরা এস্টয় আকি
0: সুষ্টা খসনা আপ কোশ তোমশিন দেসতে তোমলিশ কো হাকো সাতি আর হাওলশিন উন মুলহি লানি মন সুষ্টা খসনা Ay, pues cayó casca tomolí y en comul. Muy bien, chul, tomo aquí de la sin.
1: Enséñame, señor.
0: Camco comunicaciones, usta jesunata, como siento chocmul, nejeli, baitula, ocupaba mis huasín. Mató los sin cam casco saldo, baitula, ma internet y aduachando con mensaje. Falta, usta jesunata, bien chulante la sin. Pasalo, poco asca tomolí. ¿Qué más? ¿Cuál avanza? Muy bien. Tu bacañaco, alabanza, que tiene la sin, asca chipiti, siete ángeles. Cabo el chico sin pichan, si tomolí. Así que escucha con una alabanza mientras tanto a Juan comunicar que va a ser sin dar un sin yo llevo uno que alabanza.